0: আরে রেঞ্চে
1: আমাকে দুদি রিমো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইখানে বলে খতগা থন রাতা না থাকর তো ইওরা মাস মাছে কসা খানা ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইখানে তা জি নিয়া কোয়া তা চামাস গরিয়া
0: আ হরে কোন ট্রান্সফর্ম মাইখা তা সাগজি চিগের আদা নাটা মার গাইন কো নিগারা তেজ কি সুমতে চিগচিজ গরাতা ইয়া না গামো সুঙ্গ দখতে না কেনি আদিকচিজ জোগনো চো মখসা সে কিচোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকেনি মারাম বাপ তমুরক
1: ama ama ama dengi e zi anige na nguzu chira sozoki
0: marge nganiga yeg chimoz gondig tan ekhin ta
1: mangi mumaz ne na na ngila na ama menkana chi chu zita na ta dar tskhal sun nuria aka
0: oi
1: na menkan ti ne na ta neli menchi kuna chu kuzin ni ku mo zi na je kon sacha ti mine na chu khalon sacha ti na ta gusan chu mari pa
0: jo gu wa na man golu kormo man na chu zu na chazo khalon gorak cholo gorak ট্রান্সফর্ম মাইকানি তা শাংচিন ইয়ং কি নামলি মানজি গুনা চকয়া মানরেন ডার কাজে মেক ন গামুরা গানি গা তনি দন্ত খচি করং আ দানটা আরং কি তা গরমো স্টোনস গরা কুমার গুতায়া
1: আমা আমা আমা আমা তা ঠোসুং কি তা ঠোসুং কি তা নিলা ন কাতা না অনসা আমা সি দাসি জুগু জি তে
0: ইয়া তা চুন জো না মাসং কো আ খাপরজ গ তা তা জি না হা গো না পা মারি নিয়া চে রে থিমে থিমে ওক
1: আমা আমা আমা তামাজ মো নিরে
0: মঙ্গ মো
1: আমা মানে না চে মেখং গ না খাপরং জাসি
0: অতটা লেখি আছি ঠিক গেল দিন গিন দিন
3: কংল খুম পগনল সুম জুখম ঠিকম
4: yada de tshinam ge nyang ni bi nyam khun jo bu nam ba dina cham de ning a chi chung ma ge nyam khchi ka lmal halung chu ga lang vi ser mi mi tuk ser gu nu ge ser gin de san shen nang ju gel